0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবরত
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

تربیتو گاوس ام ریویتی نمونا یکی مین رسولای تربیت کرما کی بای میہون ہی کرا گتو گا لومر گا کجایان اچتی تک دس کو دینو ایگ تیرے گا دینی اخلاقی اجتماعی ادبی اچیتن ہیمنے ایمی ہون دیکھے گتو گا وسنم گے بینن کرما کانولا اکن کما گولن ہوری اچتی تن انگینی کون ایورن فودین تربیت کرما کی بای میہون ہی کرا گتو گا লাউমুরগা কুজ্জায়ং ইচ্ছেতি তাকে দাসকো দিনু এগে তেরেগা দীনি আখলাগি ইজতিমাঈ আদাবি ইচ্ছেতি তাং হিমেনে এমিহুন দেকে গতুগা বিষ্ণুমুগে বেণুন কুরমাকা নুলা একঙ্কমা গুলুংহুরি ইচ্ছেতি তাং এঙ্গেনিকং এবরুন ফুদেনে বিষ্ণুন্তেরিন বিদালওয়া গতুগা মি মাফহুমাকি এবেস হালেগা মুরাব্বিয়াকু নুতা মুদাররিসাকু তারবিয়াত কুরমুগা উসূলাকা বালাগেন ওয়ানে মাফহুমেন নু ای تربیت کی ایور ما فولا دائرہ گ عمل کو گے نونی کامیاب وانے چکن نواتی تربیت کرم گ ایم فرتم سمال کن دین جہ کما کی کجا گ کی باگ اخلاقی ما صفتن اش گے نو ما مسکے کرما ایکو ایکو جگ شوق ورکن ہو علم نوتا ہنر نوتا فن انگنا دینو کجا علم نوتا ہنر انگنا دینو گا وس بینن کرے وے ات گوتن اوے ای گوتہ کی بائیں می ہن ہی کرا گتو گا می فہکن اس ایجاد کو فاوا گوتکے ای گرنگلو ہیینن اسلام دینو گے ایم می کوری کولن فشگین تربیت کرم گا اتکن اسلوب بےنن کرمون انکن تاریخون فننن ایبے ایمہا انسانن ہدایت رحمت کم گا مان اللہ فنو وی نبی محمد صلی اللہ علیہ وسلم میکم گا وس ایم می ریویتی نمونا دکوا فاوے اتور اکلے گفان گ اصحابن ارشاد دیوان اننمنی کون زوان کوججکو اس دیننوی ए अल्लाह के नबी आए तिमन्ना यजीने कुरमन हुद्द देववाशे हिंद اصحابुं एकुज्जाय नुरहुम गे बस्तर रद्द कुरवम फेट्टेवी कीत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एकम मना कुरवाफा एकुज्जा अरिह गेंदवाफा हदीस कुरेवी ए फाहिश कंत तिबागे मम्मया एकु एहेम मीहकु कुरमन तिबा रुहेने हेये एना देननेविए मैं अल्लाह गंदी दन्नावमे इग्गुतकवस एकन एहेम वियक नुदेनमे ও গাবের কামায়কু হাদিস কুরবিয়ে এবস মিহাকু তিবা গতং এমিহেগে মাম্মায়া দেরগতে মেদুবেরুমান নেদেনে দিন হাদিস কুরবিয়ে তিবাগে আংহেন দারিয়াকা একহাল ফাহিশ কামে মেদুবেরুমান তিবা এদে মুহাইয়ে মিহেম মিগতং একুজ্জাগে মাহরামুন্না বেহে গতুম মিসওয়াল কুরবুমুন একুজ্জা কমমে ফাহরাকুস হুয়া কফা একং এগতং এবস মাহরামা কামে দুনুমান বারু আলানে কামা দেনেউমুন ایمی ها میست کن وس ایمی هنگ محرمون نامه دو کانتا کورانی ایگو تا کمان حدیث کوره بومون از وان کو جایا ویسنجه دن اینا اتکا هیو دعا کوره بیه

এওরেন আল্লাহ ফিয়াবা আলোকাং খোরানি এওরেন না গেল্লুমে বেশ নুদেবে আদি এওরেন না মামফা বেশ নুদেবে থাকে চাষে আদি এওরেন বুনেতে মিতাখেচ্ছে কি আল্লাহ গে হাজরতগা থিমাম না শাফা ইত্তের ওয়ানে থাকেচ্ছে খালে ফান বিদাল ওয়াশে উডু থাকু গা বেশ আদি বিম গা বেশ আল্লাহ দেনে বড়ি গেন ওয়া খামে গে ওয়াহে কে তিয়া ব্যামি হুম একলাং গে খাবার দেনি হেয়ে এওরেন এ শরীক কুরা তাকে তিন একলাং হুস্তাহির মাতুরে বড়ি গেন বে

0: ঈশা সু অনেক কুড়ন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগা সুকুম কুড়ে বেয়া কুড়তা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
0: রাঙ্গাড়ু ফেমবেরুং এমএ ম্যাক কো বুনানি কি হিনে
1: নানে ফুল ফিলব
0: ওয়ারার রাঙ্গাড়ু ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড় কব্বালা কি কুরং কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
1: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনি হেরু দোহেগরে আগগাটি তিরিহুগা
2: শাবিয়া

আল্লাহ গোয়া লাগবানি সালামতকে গোয়াচ্ছে এবাহি সুহরগে আসে আদি একালাঙ্গে ইরাদ খুরব্বা বয়কা সিদা বেগেম্বা তেদুমগা একালাঙ্গে মগুদকাবতে।

হেও আমল খুড়া মিহুন্না এম্মে হেও জজা হুটে এই সুয়ারুগে আদি এগে ইতুরবেস হুটে এই আল্লাহগে দিদার ফুল দেখে মে আদি এওরেঙ্গে মুন তাক হিরফু হে নুয়াতা দের কামে নারানেতে এওরেন্নি সুয়ারুগে আহুলুয়ে রিনে এওরেং এথাঙ্গা আবাদ দেমিতি বে হুটে।

আদি নোবায় আমায় তো খুরি মি হুন্নং হুরি খোম মে নোবায় খামাকং এফদে জজায় আদি এওরেঙ্গে মচ্চ ফেতুরি ফাওয়ানি নিকমেতি কামে আল্লাহগে আজাবুন রক্ষাতের কুরআনে ইব্বিস ফরাতে এওরেন্নকন নুয়ে এওরেঙ্গে মুনুত খালো আন্দিরি রেগনুম বাই লব্বা নিবা কুরব্বা ফাওয়া কাহলে এওরেন্নি নরখাগে আহুলুবেরিন্নে এওরেঙ্গে এথাঙ্গা আবদ দেমিতিবে হুট্টে।